0: আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা এখানে মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كروا اكلاغ كي بيا الكن كروا شف انسانا كي بها عمل ادي مدلون كروا صدقه تكي الله خالص كمايكو كرا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی کی تی بامی ہن کرے کم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলুকান কুরমুগা ইহিন এফএস ফরাতকা শরীক নুকুরা হুজ কামে
1: কমমে উমুরাকা
2: কমমে ফান্তিয়াকা
1: কমমে গিনতিয়াকা দিবেহি রাজ্যেগে আডু ইংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: আলগুনমেগে প্রোগ্রাম তং হামচিফা ওয়াগতুং দেং ইবিবাডানওয়ানি কিরিত কুরআন কিয়বুং মিয়দু ইবিবাডানওয়ানি সূরাতুল আমফাল ফাসতল সাতারওয়ান আয়াতুম ফাশায়গিন এ সূরা নিম্মা সূরাতুত তাওবা ফাশায়গিন এ সূরাতুগে সাতারওয়ান আয়াতুগে নিয়লা

ফাহে এউরেঙ্গে কুরিং ইসে দিয়া উম্মেদ তাকে জেহুনু ফাদা খান্তার তাকে জেহুমা মেনুই এউরিং ইন্তজার কুরে হিয়ে খালেগ ফানুই দাড় ওয়াশে ফাহে তিয়া ব্যামি হুম ইন্তজার কুরাশে হামা খাসরুং থিমং খালেগ ফানুয়েস তিয়া ব্যামি হুন্না ইন্তজার কুরা মি হুঙ্গে তেরেম বামে।

ইচ্ছেহি কি তেরেং এ ইচ্ছকং আল্লাহ রিজক নুদেব্বা এভেসে চেনওয়ে এতাকেতি বিমগা উলে থানায় মারবগিম বালুলা থানিং একলাঙ্গে দেনওডিগিম বেতে মিহুরিহা কামে বানি বায়াম বেগিম বা ফতে গালি বা ফয়ে।

ইজাব নুদীফিনম ফহ তেবামি হুন্দন্নাশে এ আয় তব্বাওয়া লব্বা ফাওয়ানি আল্লাহুগে দেনবড় গতমা একুগে আদি একলাঙ্গে মেনুই ইলাহ কুনুয়ে ফহ তেবামি হুম মুসলিম খমগা ওয়ানু হিয়ে।

ধন্যাশে এউরিঙ্গে আমল তিমন রসকলাঙ্গে এউরিন্নং ইথাঙ্গা হাময় ফুদ্ধবা দিব্বা হুসিমে আদি এউরিন্নং ইথাঙ্গা উনি নুক্রব্বা হুটে।

0: আরে বাবা গোতং হাম জে ফমানি দে গিনতি খং এই অফিস তো গে বায়া আমিল ফরাত তো গে ব্যাং দে মুবারাত কা ব্যাভেরি বা কমমে অফি হকুম বেস মুবারে বাহালে ফওয়া ম্যাগড় তিম ব্যাগে তরে কমমে বায়া কুম বেস ব্যাভেরি কুরবেনি কা মামি মানি গিনা বেগিন ফাস মোজা ফং গে তো আমিল ফরাত কুম ব্যাভেরি কুরবেনি তেহাস ফান সার্ভিস ডিসেম্বর এ 3 হং আশার হর ফুরিফাওয়া মিহ মুবারাত গে মেনে ম্যাগড় তিম বায়া কি আতলিও রীতি লিও এতরি লিও
1: মুবারতকে গবাতি বেহন দিবাডানো নে গত বে বাহুগে একাডেমি গে ওয়েবসাইট আল্লাহ আল্লাহ দমে বাহকে কি আলম মিহার মে মে দুস কারবম অননে গত মে বিজনেস সেন্টার কর্পোরেশন এ বিদাল দিবেহিং গো ফদেন্দ্র কা মারতক বেয়ার কপফাওয়া তা কতি বলা গন তারিখ তা ফাহাম করা বেফে বেফনা বে গাগন হাহাতর গিন মে তাকত বেয়ার করা পুরবাহক মালম না মালুমাত লিফাওয়ানে মে দেমি এক্সপো মে অননে অক্টোবর মহম ফান্সবি হম মে মহগে ফান্সবি হম ফেশিং মে নভেম্বর মহগে দে গত মারতক বেয়ার করা কাবত কতি গিনতি তক বলা গন তারিখ কি কাবত কতি গিনতি গতরে দনবরি কম গো ফদন তা দি ভ্যালু এডি মাসুরিকম ফেদন্ত আদি ভ্যালু এডিশন মিতকতি বলাগন তারিখ কি অক্টোবর মহে ফানার মিমহে ফানার ইংগে তো দেং মি মিউনানি হেনি হেন তকতি হেনি হেন তকচ্চ বায়াদারুগ কেক ডেকোরেশন বায়াদারু বলাগন্নানি 17 অক্টোবর গ দেং হুরি হেং আম হুরি আচ্চ বলাগন হামজ সোহামিয়ানি অক্টোবর মহে হাতক মাদমান ফেশিগিং তেরয়া হাম ইংগে তো কেউমা গোলে ব্যাং হুরি হাচি মি দেন আল মানে কাবত গেন্তি গে মেনে এচি মি আল মি দেন দণ্ডবারি কাম্মা মাস্তরি কাম্মা দে মিতকে তো বলে আতো অন্নানি ফানার অক্টোবর গে কেক ডেকোরেশন অন্নানি 17 অক্টোবর গে এহেনি তকে তো বলা গন্ন ফসানে হাতকম এই মাদ মে ফেশ গে 13 অক্টোবর হাম ইংগে আমি বেয়ার করে সামান গেনো মটকা মসে করে গেন্দো আতো অন্ন তারিখ তক
0: Dengue Furset ki Ministry of Education, Higher Education and Skills Development to Master's Degree and Furset Hulwala Deng PhD Gaumu Gaumu ki mi Japan kama mi mani course taka be guideline na course inga University tang himene maulumat amu kura vafa ebave deng mi ge eme fahu tarih ki 7 October deha sabiswa budu dohge dihakadi suminat ke kurin hushe hele go ta mi wani ge to deng student loan scheme ang hoifa farata uge tireng agreement ga so inu kura farata kam scholarship ku fursata application hu shele ne kam veni eh scholarship ka nominate fa wa candidate em scholarship fursata nominate nu kure veni kam mi vani mi scholarship a gule ituru maulumat ইউনানায় কি গে টেচ কোফাওয়া কামি বানি গে তো এপ্লিকেশন হুশালানি মিনিস্ট্রি গে পোর্টাল মেদুয়েরি কং এই কুরি পোর্টাল মেডুয়েল কুরি ডট ই GOV dot MB মেদুয়েরি কং ইতুর মাউলুমাত সাফ করে মা গুলুবার নাম্বার বেসে বাবে সাদ হাতেন হাতেরাকা গুলুম সাফ ফানি কামি বানি
1: তুমি নাফা কল দেবে মি হারো মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অ্যাপ্লিকেশন সারা ফেরাত হতে স্কলারশিপ নমিনেট করে ক্যান্ডিডেট মিনিস্ট্রি এঙ্গুম জাইকা অ্যাপ্লিকেশন ফর্ম এফর্ম বায়ঙ্ক লিওন্ত এটেস্ট আসল মিনিস্ট্রি সাদ অক্টোবর বুধ দোহ দেহ সুমেন্ট করে হল আগত আমি জসানি দেত সুঙ্গড়িয়া কে একম অক্টোবর
0: আছে অক্টোবর দেত পুরা সতি তো
1: একল এটেস্ট করে ফা ফা হুরালেন জে হেচ কে বাহর গতি সাদ দেত আদমি হারগডিং হাগড়ি ফান সার্ভিস মিনিট তে বেহন মি দন্নওয়াল দে নরম না ইংগত হরি বাই মুহিম কন্ত তক আ দেন সুঙ্গড় তক মি দন্নওয়াল দেবনি এম ইন দে আলম প্রোগ্রাম কো দেন হরি বাই তক আলম কুরিয়া দাম ফশান মি দে মাওলো কি বাদে মিটতম বিনা ক্রম করবেনি কোন কমেন হাইয়ে তিবে ফোন খিয়াল ফুত হিসাব ক্রম তক গুলু বান তিরে তিনে হাতের সুমেন হাই সুমেন হাই এগে তুন তিবে ফোন না পিএসএম এ আমে দর কো এ ফুরসত বেন করবা তিবে ফোন পিএসএম এ বড়া নাঙ্গানি বাজর হেদুনে দেন মি মেসেজ কল দবা আলম তিবে ফোন গুলান দেন ওতে খিয়াল ফাল করবা ফিনম আলম খিয়াল তিবে ফোন গে খিয়াল তা আলম মি প্রোগ্রাম গা হিসাব ক্রম গেন্দান দেন ওতি লাভে দড়া গত হেগড ফান্স হাম এ ফুরসত এ এন তো নাবজা স্কুল হলে ফতে তো মেহর মতে হ্যাঁ স্কুল হলে কে টিচার কে দোষ রাখ
0: করে দতা ইয়া কি হাসি
1: দে এই দতে এই কথা কি
0: আলো না নে তুনি দতো
1: আলো না কি করে মে
0: আনা মা ভাগ ইয়া স্কুল তানি মুনি বলে
1: স্কুল হলো বনি কাম আলো না কি কো গমে হিরে গে তো এহেম বে মিয়াদ মিয়াতি আলো মে আনা কা ইতর মাউলো ইয়া কি ফাশা ইঙ্গে তো খেয়াল করতে হিসাব করে বা কোড়ে রকল তে রেতে বেফ নাল মে বদল কোলা
2: আইকিয়া প্রেজেন্টস
3: বাজ্জর হেনে
4: দেহাস তিমনাহারু এমএ ডক্টরকা অপটোমেট্রিস্টকা হিওয়াগি কামায়কু মাসাক্কাতুগা হারকেয়াতেরিওয়ানে কুড টিমকায়কু পেশিমি দাতুরকি রাজ্যেগা লোলুকে ফারওয়া ফোরকদিনমুগে দায়রায়া ইংগিলাবি পাদলতকে গেনুই দাতুরে ಲೊಲುಗೆ ಫರ್ವಾದಿನ್ಗೆ ದಾಯಿರಾಯಿ ಮಿ ಗೌಮುಗೆ ಎಮ್ಮೆ ಗಿನ ಕಸ್ಟಮರು ಇಖ್ತಿಯಾರ್ ಕುರ ಎಮ್ಮೆ ಮಕ್ಬೂಲ್ ನಮಕ ಆಯ್ಕೆಯ ಮಿಹಾರು ಮಿ ಬಣಿವೆಫ.

0: খোলামেলা এ প্রোগ্রামটা থাম ফেস করুন হিমেনে। তিলফুশিগা হুন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট কোপারেশন কে ফেসিলিটিং খিদমত দেনি মিঙ্গডা এগোতা কুনি গিন্তি কো বাকি কো গেন অন্ন দোনি ফার একানি কমা ওয়েম কোয়েম বিতাল মেজে ওয়েম কোয়েম বায়ানে নেরফাওয়ানি এবস তরতিব নেতি তিলফুটা কুনি উকালম কুনি একো গেন গেন দাসবাবা গুলিগে ওয়েম কোয়েম বিদালুই তিলফুশি রিজিয়নাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি কুনি গেন দিউমা খিদমত দিনম গো উসুল কা কুনি বাকি কুরমা কন্ডালা ফা বি নামস দোনি ফার গা গেন দা গিনাগু কুনি ওয়াকি নকুন এককফা হুননকম ফাহগো মন্দাকম মিগ সববুন রক্ষা তরিকমা কুকুনি নাতালমগে মসেকতা বড়তি হুরস্তককা গঞ্জহন্তকে কুরিমতি মন্দাকম তিলফুশি ফ্যাসিলিটি গেন্দেবে কুনি গিনতিকো ওয়াকি কফা হুননম বাণি গাস কুনি বদিগে কুনি প্লাস্টিকো দগণ্ড লাকুডি বিল্লুরি আদি এহেনিম বাবে বাওতকে কুনি ওয়াকি কগেনকম বেম কোয়েম বিদাড়ে মিগ এতরুন কুনি বারকুরমগা জম্বো বেগ নুয়তা কাগো নেট বেনু কুরমা খাস সমালকম দিনমবস বেম কোয়েম ইলতিমাস করে এক সববুন দোনিং কুনি বেলমা হেদবা বাগুতু কুডাবে খিদমত দে ফরাতা খিদমেন হোদা ফরাতা বসেগে ফসে হওয়ানিকম আদি মুদা কুনি এলুম ফত তিমাওট গেলনুম বা কাঙ্কম রক্ষা তেরিবানিকম আহারুগে মিহাতনা রাজ্যেগে ফতুরুবরিংগে তেরে বাবি সিনসত ফতুরুবরিং চুট্টি হেদা কোফওয়ানি গেস্ট হাউস থাকাকম তফাসি সাপ্তকুন্দা ক্যাফে আহারুগে মিহাতনা 1.5 মিলিয়ন ফতুরুবরিং রাজ্য আসবাবে ফতুরুবরিং মাবে উসারাগে মেফাওগে তফাসি সাপ্তক বলার আহারুগে মিহাতনা রাজ্য মুলি জুমলা 1 মিলিয়ন হালক আশাবিস সতর সতেক নওয়ার ফতুরুবরিং মনে সিআর কোফা মি মিদি আহারুগে মি মুদ্দতক রাজ্য সিআর কুরি 1 মিলিয়ন হালক আড্ডিহা হতর হা সসতেক 30 ফাস ফতুরুবরিং না আলা বলার 3.3 ইনসত্তাগে দং আদে আহারুগে মিহাতনা রাজ্য আ ফতুরুবরিং গে তেরেং 1 মিলিয়ন এলক ফনসা সংহা সতর সতেক হতর ফতুরুবরিং চুট্টি হে দকোফানি রিসর্ট তাকুগা আদি তিনলক সাড়ি স্বসাস দ্বিসত্ত বিহ ফতুরুবরিং গেস্ট হাউস তোকা চুট্টি হে দকোফবায়র হোটা তাকুগা তিরি সহা সসতেক ফতুরুবরিং বনি চুট্টি হে দকোফ দুহরাজ্যকে গৌম ইউনিভার্সিটি এমএনইউগা কিয়মুন্দা দরবরুঙ্গ তেরে একি দায়রাতকুম ফাহ কোলবে রঙ্গলু নতিজা হোদাফা তের দরবরক স্কলারশিপ হওয়া কফি মতি তাউলিম হাসিল কুরমকা দরবরুণ দিমাওয়া মালি গঞ্জহতক লুয়েং হোদা দিনমগে মকসদকা এমএনইউগ বজেটুং কুমে হারকু 1.5 মিলিয়ন রুফিয়া স্কলারশিপ তক হাস করে গৌম ইউনিভার্সিটি ম্যাগন্ডু তিম বাবতেগে স্কলারশিপ দেমুং আন্নেরু এগে তেরে কাহিমিনী কোহগ মুদ্দতুক দক্কঞ্জেহে কোসফিং ইস্তিসনা কোদ্দে টিউশন ফি হিলে স্কলারশিপ কোসফিগে ইতুরুন দরিবরুন্ন মহম্মহ মালি ইনায়তে ফোর কোদ্দে ফুল স্কলারশিপ ইতুরুন নওয়ারসতে কাড্ডিহা আশে নভেম্বর তিনেগ শহীদুঙ্গে জিক্র আকুরুমগে গতুং নওয়ারসতে কনুয়াদিহ নুয়ব নাহরুম ফেশিগেন দেমুং অন্ন শহীদুঙ্গে বোর্ড শহীদুঙ্গে বোর্ড কি ফোরতম সেমিস্টারিং এম মেরাঙ্গল নতিজা হোদা দরিবরুন্ন দেবে খাসে বোর্ডে মিরস্মিয়াতক হওয়াল কুরেমন স্কলারশিপ তোগ তেরেগা হাতর দরিবরক আন্ডার গ্রাজুয়েট ফুল স্কলারশিপ দে দরিবরক আন্ডার গ্রাজুয়েট টিউশন ফি স্কলারশিপ ফার্স্ট দরিবরক পোস্ট গ্রাজুয়েট টিউশন ফি স্কলারশিপ আদি দে দরিবরুন্ন শহীদুঙ্গে অ্যাওয়ার্ড দিফাওয়ে মিয়ায়কু আল স্কলারশিপ লিবুনু দরিবরুন্ন আয়কু জুমলা সাড়িস দরিবরক মিওগুতুয়ে সন্নানি এমএন ইউগ স্কলারশিপ তোগা কিয়বাম গাড়ি নুগাড়ি আমিনট সাড়িস আসিকুন্ত মিদিহ রাজ্যেগাড়ো মিয়োগ তুনেক মশ্রম ফা করে ফা খবর তক বালালার মিহিঙ্গা অক্টোবর মহগে হতাবে হুক বেপ মহাম জিফওয়া ইহুদি দৌলত গাম ইমতিখাব তেভিস তু হবে ফা বানিকো আম করে খেয়াল হোদমগে গৌমি সার্ভে কুন দক্কা গোতুক ইতিকল ফেরান তকু মানে বড় ওয়াজির বেঞ্জামিন নতন ইয়াহুগে বেরিকং কোরা কোলিশন অবরে কুডক কুড়িয়ের মেং হোদাফ ইহুদি পাবলিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক খান নিং হাম করি মি সার্ভেগে নতিজা দক্কা গুতুন সতেক বিহ মেম্বর হিমিনে কানুন হদা মজলিহুগে গণিত হোগে তেরে ইতিকল ফেরাতক ফানসাস দেগুন্ড লিবেনেকম লফা করে বের নতন ইয়াহুগে ইতিহাদ লিবেনেকম বেলেবেনি ফানসাস সেগুন্ডে মিয়ায়কু আমিল্লে সরকার একুলবালম বেনমবা ফাস্তল সেগুন্ডেগে আকুলবিয়তু ইবস ফেরাতক কশর নুকুরবেনকম বানি হাম ওয়েফা ದುನಿಯಾಗ ಮಸ್ರಂ ಫಾ ಕುರೆಫ ಇತುರ್ ಖಬರಕ ಬಲಾಲರ್ ಝೈನಿಸಮಕಿ ಯಹೂದಿಂಗ ದೌಲತೆ ಕಾಯಂ ಕೊದ್ದೆ ಮೆಹಟ್ಟುಮಗೆ ಫಿಕುರೆ ಕಮಶಾ ಎ ಫಿಕುರಕಿ ನಸ್ತಿ ತಫಾತ್ ಕುರ್ಮಗೆ ವತ್ತರೆ ಕಮಗ ಇಂಗ್ಲೆಂಡ್ಗೆ ಇಂಗ್ಲೆಂಡ ವೇಲ್ಸ್ಗೆ ಗ್ರೀನ್ ಪಾರ್ಟಿ ಈ ಮ್ಯಾಫಿ ಎ ನಿಮ್ಮಗ ಸಬಂ ಯಹೂದಿ ಬಣಿ ಎ ಪಾರ್ಟಿಗೆ ಲೀಡರ್ ಜೆಕ್ ಪೊಲನ್ಸ್ಕಿ ಯಹೂದಿ ದೌಲತಂ ಎರು ಮಣಾಕೊಫ ಅಕ್ಟೋಬರ್ ಮೊಹಗೆ ಹತ್ತರೊಣದು ಬ್ರೈಟನ್ಗ ಬೇವಿ ಗ್ರೀನ್ ಪಾರ್ಟಿಗೆ ಮಹಾಸಿಂತಾಗ ಝೈನಿಸಮ್ಗೆ ಸಬಬಂ ಫಲಸ್ತೀನ್ಗೆ ಬಿಂತಕುಗ ಹಮೇಕನೆ ಫಲಸ್ತೀನ್ಗೆ ದಿಮೆಕ್ರಾತಿ ದೌಲತಂ ಒತುಮ ಹುರಸಡೇಕಮ ಬಯಾಂಕೊ ಗ್ರೀನ್ ಪಾರ್ಟಿ ಬಣಿ ಕರಾರ ಫಾಸ್ಕೊಫ ವೋಟ್ಗ ಬ್ಯಾವರಿವಿ ಎಂಹಾಸ್ ಬಾವಿಸ್ ಮಂದೂಬಂ ಝೈನಿಸಮ್ ದೆಕೊಳ ವೋಟ್ ದೀಫ ವಾಯರು ಎಕ್ಕೊಳ ವೋಟ್ ದೀಫವಣಿ ಅಸ್ಸತೇಗ ತೀರ ಮಂದೂಬಂ ಈ ಆಯಕು ಪಾರ್ಟಿಗೆ ಸಿಯಾಸತೆಗೆ ಝೈನಿಸಮ್ ದೆಕೊಳ ಸಿಯಾಸತೆಕಮ ಬಣಿ ರಶ್ಮಿಕೊ ಕಂಡಾಳಾಫ ನಿಮ್ಮಾಲ್ಗೆ ಕುರಿಮಿ ದನ್ವಾಲನಿ ಮುಹಿಮ್ ಖಬರ್ತೋಗ ಸುರಖೀತ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಕುಂಜಾಬೆ ಮೊಹದ ಎಕುಲವಾಲಾರ್ ತರಕ್ಕಿಯ ಮಂಗನ ಕುದಿ ಜಜೀರಾ ಕೌಮತಕುನ್ ತಹಮ್ಮಲ್ ಕುರಮುಂದ ಕಂಕಂ ಹಿಮೆನುಮ ದಿವೆಹ್ ರಾಂಚೆಂಗ್ ಗುವಾಲಾಫಿ ಎಂಎಂಪಿಆರ್ಸಿ ಕರಪ್ಷನ್ ಮಸಲಾಗ ಹಿಮೆನೆ ಕುಂಫುನ್ಯಕಮವ ಮೊಂಟಿಲಿಯನ್ ಇಂಟರ್ನ್ಯಾಷನಲ್ ಪ್ರೈವೇಟ್ ಲಿಮಿಟೆಡ್ ದಾವಾ ಕುರುಮ ಪಿಜಿ ಒಫಿಹ ಫೋಣುಮ ಆಂಟಿ ಕರಪ್ಷನ್ ಕಮಿಷನ್ ನಿಮ್ಮಾಫಿ ಝೈನಿಸಮಕಿ ಯಹೂದಿಂಗ್ ದೌಲತೆ ಕಾಯಂಕೊ ದೆಮೆಹೆಟ್ಟುಮಗೆ ಫಿಕುರೆಕ್ಕಮಶಾ ಎ ಫಿಕುರಕಿ ನಸ್ತೇ ತಫಾತ್ ಕುರುಮಗೆ ವತ್ತರೆಕ್ಕಮಗ ಇಂಗ್ಲೆಂಡ ವೇಲ್ಸ್ಗೆ ಗ್ರೀನ್ ಪಾರ್ಟಿ ಬುಣೆಫಿ ಯಹೂದಿನ್ಗೆ ಆಮ್ ಇಂತಿಖಾಬ್ಗ ಎಬ್ಎಸ್ ಪಾರ್ಟಿಗೆ ಅಕಲವಿಯತೆ ನೊಲಿಬೇನೆಕಮ ಖಿಯಾಲ್ ಹೋದುಮ್ಗೆ ಕೌಮಿ ಸರ್ವೆಯ ಕುಂದ ಕ್ಯಾಫಿ ದಿವಿರಾಜ್ಯ ಗಡು ತನ್ನಮ್ಮ ಹಿಂದು ನುವೈಗೆ ಖಬರ್ ದನ್ವಾಣಿ ಮುನಿ ದಿಂಗಳಗುಮೆ ದಿವಿರಾಜ್ಯ ಗಡು ಎಮ್ಮೆ ಖಬರ್ ದನ್ವಾದೇನಿ ಮೇದ ಬೆಂದು ಕುರಿ ಎಗಾರ ಚಾರು ಅಳಗುಳ ಮಿಂಗೆ ಖಬರು ಫತಾಫಣಿ ಪಿ ಎಸ್ ಎಂ ನ್ಯೂಸ್ ಮಿಗಡಿ ಖಬರು ಗೆನಸ್ತೀನ್ ಟೆಕ್ನಿಕಲ್ ಗೊತ್ತುಂಗೆ ಹಿತಿರುವುದಿನಿ ಶೈಹ ಅಹಮದ್ ಖಬರು ಬೆಫಣ ಶುಕ್ರಿಯಾ ಎಮ್ಮೆ ಬೆಫಣ ಸ್ಬಾ ಜ್ವರದ ವಾಕ್ಯದ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ
1: ಮುನಿಫೋಹಿ ಫಿಲ್ವಾದಿ ಮೌಲುಮಾತ್ಗೆ ಖಜಾನಾ ಮುಸ್ಸಲಿಕೊದ್ದೆ ಎಮ್ಮೆ ಇತುಬಾರು ಕುರುವೆ ಬ್ಯಾವೆರಿಯ
2: ಗುಳನಿ ಮೀ ಶಕ್ಕು ಕುರುವೆ ಕೋಲ್ ತಕುನ್ ರಕ್ಕಾ ತೆರಿವೆ ಸಮಾಲ್ವೆ ತಿಬುಮ ಲಿಬೆ ಬೊಡುವೆ ಹೀಯೆ ಟ್ರೂ ಕಾಲರ್ ಆಪ್ ಅಳಾಫ ಉರಿದು ಹೊಳುವಶಿಂಗ್ ಆಕ್ಟಿವೇಟ್ ಕೊಲ್ಲ ಲಸ್ಕುರಾಣಿ ಕಮೆಣ್ಣೆ ಸ್ಕ್ಯಾಮ್ ಕೋಲ್ ತಕ ಮೆಸೇಜ್ ತಕೊಂಬೆಸ್ ಟ್ರೂ ಕಾಲರ್ ಪ್ರೀಮಿಯಮ್ಮಿಂಗ್ ರಕ್ಕಾ ತೆರಿವೆ.

আব্দুল্লাহ মুআজ আদম মে ফাহা কলবে মিগড়িগ আলগুনম কোরিয়াম মেকেন্দে আদুক রাজ প্রোগ্রাম মে আদুক আদুক রাজ প্রোগ্রাম মে ফোনোমগা মে হেতির বিদিনি আমনা থাবে বাদেম প্রোগ্রাম ফোনোমগা আয়েশাত নাইমাগে হেতির কাল নেবনো মে আদুক প্রোগ্রাম ওফেদ্দে নাফসা আব্দ রশিদ এম হে আদরেনা মে আদুক প্রোগ্রাম নিম্মালা ফাকিলানা আনা মাদমাস মেকে আ প্রোগ্রাম এন্তরিনা গনেস্তেন ওয়াকতনা এম হে এন্তরিনা বারপাচরে দুফাভের দুহকং এদমো ওয়াকিলানা আসসালামু আলাইকুম।

0: Como ya que encuentre como de alguna mi deja vani mi alos van a batalla dire de mudgen va farate ki farate to bala van va to ilai va to ilai ek mane
1: ay kala hazrat an haren e ruju mane ki agun men mi kala magun sida mi handam dam go se farate kam bidiven ei mag furdum mi kan dor mi den maga em ambura an ke maga annawa ke e allah go magu e den allah magu no mag ta ki mulin hama ইবলি হুগুন শয়তানা মাগতা দত এম বি মা আতুবি লাইহি মানে কি তাব মানে কি এমবুরি আউ রঙ্গলু মগন আউ রঙ্গলু মগুন কেহিগেন দিউ মফ দুর দিউ মফ ফুরে দিউ মফ এম এম এই লাফজগে আসল মানে কি আউল মেন দিহি মিকান তাওবা ওমে এনতো এক বহু মানে কি এমবুরি আউ এমবুরি জু
0: এই কুরবন কুশম আলম তাওবা ওমাতে তাওবা ওমে রঙ্গলু মগ
1: ehnden tawba gamanus bunden nangal kan emne singe chenna mes tawba aslu mi ven den tawba vijja mehem bunima ehnden nun ekame unani ki pratham kamaka hadis thoga sunna sharha ga sunna ne kushikkan timanna mi kurveni ekamang yutraf mang beje go misala kami ku kushik kurun faafe kurani pratham kamakan ei faafe kamang en yutraf nuanya en gabul nukranya en tawba wa kan wes visnani takas narana দিন হম এআই কি একমা এন দেরওয়াং বিজে হিতাম কুরাং বিজে তিমন নামি কুরনি গোস কামি কামি একিবাওয়ান জে হেনিক দিন একং হুট্টালং বিজে এত হুট্টান লা দিন হম তাওবা বিজা মে তাওবা বিজা তাওবা দেমি বি এহিন কিতম ওয়ার দুয়ালক ইন হাস ফর কিয়ক সাদি তাওবা নওয়ান এত মি হাদিস কুস মিসাল কম মিউননি মিহিন কিয়াফিয়া ফুসওয়ান এত এন মিসমি শারহাত কাউল মেন দারে বেঙ্গি মি হেকদি ইল্লাক ফর তাওবা বিজা বুনিকস e kura kushi faafen ena duunu kullaa inda ke ena tawba wi kam kanu ebaani ehim wiima ikan laazim wegen we kam du kullu den e fo ege macca yan araanu gatu de ege tugu mati ge ena mule haya heda kurun ei hagiigatu tawba ge mihunna sharta ki ikan kan haasil no nyaka tawba wi uni kam kanu ebaani
0: me baba ge sharh kurum dar hama me shehu fa me de ti daalu gatu hama hori hal marim bas me ti sharatu bayan korbum gen doani ehim bunafa e miha ko ikam du kullu munne নাই জিহাদ কে মাদান ফিলম কে ফাফ কোফা মি হিকম গা বি নাম বেহে এম জিহাদ কে মাদান কি কি ফিলম কি কি হা বড় ফাফ এ তো এক কি বে তো বিবাহ কে নফ
1: আসওয়ান কানে খবা ইরিং এত বড় ফাফ দিন বড় তি ফাফ আর গিনা ওয়ান গে তেন নাম স্মিতন গ মি খাস ইস্তিলাহ গ খবা ইর মিলফুজ মি এন নাম গ তে গ এই মাদু ফাফ তে কে বাই হাদিস তো গ হাতে ইয়া কবর উনান এম এই মিহা হামা দীনী গতুং শারী গতুং আগীদা গতুং হামা ফুন ফুন কুল্লা ওয়ার্গ বড়ে ফাফাতং এম সালাক জিনে কুরুং কা কান্তত মান আল্লাহ শারী কুরুং সিওর হেদুম মিহুম মেরুম মিহুননি ইসলাম দীনুগ এমমে বড়েতি কিকে দন্নওয়ানি ওয়ার বি ফাফাতং মি ইয়াত এম মিগ তেরে হিমনে কম আতাওয়াল্লি ইয়াম যাহফ মানে কি হংগ্রামেগ তেরেগ কাফরুন্না নুনি দুশমনুন্না মুসলিমগ লশকরে হংগ্রাম কুরনি এগ তেরেগুরি হংগ্রাম বেরিয়কু মারব বিরু নুনি বিয়া কমে সেহেন সবকা হরে হংগ্রাম নুকুরান কম বিয়স ফিলুমকি এই নুফুসসওয়ান বড়ত ফাফতাও তেরেগ হিমেনে ফাফে তওবান উজ্জকম তওবা উজ্জা ফুসসওয়ান এহেম এবরুগে ফাফায়ে ফুসসওয়ান ওয়াহকম ইয়ন্নানি মিদুয়া কিম এহনা বিসমিতা আনকাসাউন হাদান কল্লাদেন কুরিন দেননি ওয়াহক তাকেন গেত ইগমানে কি দেন দুহাকুস ইফাদা ময়দানুক এনা নুফিলা হাজুমিস কানালেন জেনে এহেন আদি বুনিকম গাবিয়াস মি তাসবিহ নুনিয়া মি যিকুর নতা মি দুয়া ইস্তিগফার এনা কুরিকম গাবিয়াস এনা নিয়তু গো অন্নান জেনে দেন দুহাকুস তিমন হাঙ্গরা ময়দানুক নুফিলান
0: এ মাহাঙ্গরা মাগ ময়দানু মি ফিলানি কি কি নেবেগেন তো নুনিয়া এ ফিল্ম কি আস কোবাতো
1: হংগ্রামাগ মাদানুম ফিলানি ইগুতকি মারাব্বিরুং ইয়াত মিসাল কাব্বাল মাহিঙ্গা হুদ হংগ্রামাগ বাইরি ইহুদিঙ্গি তিনসেকিং আমি হওড়না মাগতু ওয়াকি সাহাবকুম মুসলিমুন কুড়কো বালিওয়াইন হিবিমা এক

ইসলামী শরিয়াতকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমটকা তাবাউমা রুহিওডিগিন কান্ডা আলুওয়াফাওয়া মাতিওরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিংগুমুগে নিজা।

0: দ্বিতীয় ব্যামি হুঙ্গে ভেরি রসখলাঙ্গ হাদ্রতুম ফাফুসেবুন্থে ব্যামি হুং এ দেশে আদি এখলাঙ্গে থে ব্যামি হুং থাও বা বাসে এরুং খান্ডে এড়গিম বা আজলু হামাবিজ্জ মদ্দাঁদিং জাঙ্গালু ধীর উড়ুমিগ্গা এখলাঙ্গ থে ব্যামি হুং লাহাটানিতে আদি আমল ইতুরু কুরি কম্বে মিহকা এ মিহকু ইতুরু কুরি আমলগ্গে জজা ওয়ামে দ্বহুং এখলাঙ্গে দেবানিতে তিয় ব্যামি হুম ফুরগস দেনম ফহে হাম কশরুং বোডুগিমা দ্বহিগ আজাবা মেদু তিয় ব্যামি হুঙ্গে মচ্চ তিমঙ্কলে ফানু বিরুফুল গনে
1: ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
0: তিয় ব্যামি হুম এমরি দিউমানি আল্লাহুগে হযরতশে আদি একলাঙ্গেই খোম্মে খামেগ্গে মচ্চ কুড়দুম অন্তরস্খলাঙ্গে।

আদি আজাদু কুরাব্বা ফাওয়া বাগুত খোলকা তিমান রস খালাঙ্গে এউরেঙ্গে কিবেন আজাব ফাস কুরাব্বা ফিনামা হামা কাশরুম এউরেম বুনা নেতে এ আজাব আয়ানুদি বন্ধু কুরানি খং এচেং হেয়ে দন্নাশে এউরেন না আজাব আন্ন দুয়াহ এউরেঙ্গে কিবেন এ আজাব দুরুনু কুরাব্বা হুটে আদি এউরেং এ ফুরসার কং উলুন আজাব এউরেম বাসালা হুটে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে কিয়ামত দুহু আল্লাহু কে হযরতুগা এমমে নুবা মিহকি এনাগে নুবা নুলফা কামা বিরুম এমিহকা মিস্তকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: মে দেবেহরাজে গড়ু দেবেহরাজে গড়ুন থিংগড়ি নো মিনিট গমিগিন সেনি মেদগে আসরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

ফাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিবাসপুলগে মানা গাওয়ানি তিমাগে আমিল্ল নাফসা কুরাওয়ার তিমাগে আহায় লোবি কফুমদ্দান্দি তিয়াবা মিহুগে ঈমান কাম ফুরি হামনোয়া হুটে মিহিনি তিমা ফাসা বেরিকামুগা তানাবাস কোং ওলে মুন্দাইরু তিমাগে আহায় দীলাতি কামুগে আতে দিক্কল্লুমি এনা দিকে লোবি বুননতো মিগে ইতুরুন যাকাতকি তিমায়া সুবর্গ বদেবুমগে সবাবে কামুগা আল্লাহু তাআলা লাববা

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশ্বতাকি একমুগে সাবুং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলউমা তাকওয়াবেরু।

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমা ইকুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খালাস করাবা একলাঙ্গে কিবায় আলকান করাবাশিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুন আমর নুয়ে কিয়ামত দুহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে ক দিহওয়ান আয়াত গা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামে হুম করে কমে মি হক নম আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হেও আমল কুরমতি দেমি হুন হুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এভরেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমেভ

0: নিউলিমুং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লুমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কোন লিডারিতো
1: এই হামহিকানি তারিখি বাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিম কেশিগে আন্দালুসকে পর্বতকা হামে ফিতুরিফ কুরি পোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা সতরস্তেক সালিস নিউ কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি আড্ডিয়ে নয় মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাজ চিকিয়াডু
2: সাদু আদে ইশিন্দে
3: খামুক তো অড়গন্ডা গোয়ালেভি
2: সাধুকে হওয়াল করা কুম্ভমাসেকতে ওরা ফরওয়াতের কামায় কে রঙাল কুরা মজবে আহারেম বেলিয়েস নুবেলিয়েস উরিহা কামে স্থিকুরণে ওরা জিম্মাদারু কামায়ক একম ফাহাগক শুকুর আদা কুরম বেগেন গোয়ালি
3: শুক্রিয়া স্যার
2: তিগতং আবদেস কুরিয়া দে তি হিভরা ফরওয়াতের কাম দুকন নুলা তিঙ্গে
0: কানুনা গবায়তকম মিনিমকমা আসাসে হাকুতার খাতির কদনি কিহামি বরকা
1: কানুনা গবায়তক রাইয়তুঙ্গে সালামতা রক্কাতির কং কশবর কদনি কিহিনে
0: কানুনা গবায়তক হুরমেতির কং হিতন জেহিনি কিবে
4: গানুনতাকা গবায়তক আহুল বেরবে হেলুন তেরবুমকি কোমবে ফারদেগিবেস আমিল রক্কাতির কমশা মুলি মুজতামাওগে হামজেহুমা নহান বেনু তেরকামে
1: গানুনা গবায়তকা গুলে গতুম তিয়াবে ফুলুম বেনু বাসওয়াল তক জবাব গনেস তিনমা দিবি রাজ্যে গাডুং গনেস তেনি
0: তারহা
1: কমমে হনহির দোহে গরে গন্ড নুয়ে জহায়রু স্টুডিও ইন বগুতু
0: এংহা 741 নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
1: হামে কানি দিবি রাজ্যে গাডুং

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: ত্যাসে মিরে ফতিস নামাজ গুতুগে বাঙ্গিয়া বাঙ্গে দোয়া মালেয়া মালিকার গড় তকম মিরেগে ফতিস নামাজ গুতুই হাতর গড়ি থিরিস নুয়া মিনটুক দেমিগেনিস দেনি কীরিত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল দুহা ওয়াল লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى